0: আমার জন্ম স্টুডেন্ট সরকারের গড়ে ফান্ডিং কেনাও
1: Soy Anita de San Jordi.
2: Ràdio Murta, una ràdio d'aquí feta